ভয় সোগবে মহকা কয়াবা বিজয় বেখো মঙ্গে অমৃত বেখো এহনিয়া ভালা দুজা না লিয়ানে দোস্তি কদে না বেরাস যেহা জানে মৃত্যু হো বর্তে বেখো কুন্দর জাস বস্তু অন্দর মে স্বভাবে